0: আমি এক যাযাবর,
1: পৃথিবী আমার।
0: বহুত মশহুর নগমা হে ভূপেন্দা কা।
1: ভুলেছি নিজের ঘর, আমি এক
0: যাযাবর। কা সহি তর্জমা মুসাফির ভি নহি, বঞ্জারা ভি নহি, আওয়ারা ভি নহি, লেকিন সবসে করিব আওয়ারা হে। বিনা মঞ্জিল কে ঘুমতে রহনা, চলতে রহনা, বহতে রহনা, ইস জমিন পর, ইস পুরি জমিন পর জিসে ও আপনা ঘর সমঝতা হে ইয়া মঞ্জিল সমঝতা হে। আর ঘর জো কহি নহি হে, ইসে ক্যা কহেঙ্গে, আওয়ারা কহিঙ্গা ইয়া আওয়ারা কহিঙ্গা নহি।